পুরাই আরামায় সুদূরে বিকায় শুন কোপ পরি বিকায় সানায় শীতেরে বিকায় আর রাবাই সুদূরে বিকো পাপা রাবাই কে তেরে বিহায়।